জুজলবা নিরামি ভাজু মেজু পি হিউ নুগস জাজলে লসকুস জাকেতা জিরুবি শ্রেষ্ঠ উই দু দাসা তো জাজনি জাকেতা জিত প্রাবিদি কথম গালি বিয়াচনা দি গুদু উত্তম পান্ডে জু না আলে নিরামি ভাজু মেজু পি থো জাজো ছি সময় মতি না নিনা দিয়া চং গুদু জি দেখো আশা বলসা জিঙ্কয়াচনা দাসা জাজু দেখলে হাপা মোহনিয়া লসতা ইকু ভিন্তুনা দু আলে ভিন্তুনা নাপ না পা থৌ চল ডুবা নিশে কয়া জিগু দেশে থিতি কথে আগু হাঠিয়া চঙ্গু বিশেষ পঙ্কা দিপু থুকি সরকার নিশঙ্কা স্থানীয় নিকায় তক্ক পিনশন ছুসু ইয়া ফৈলে ধু বিশেষ থগু নুগ পঙ্কা দিয়া থো জাজো তা গোয়ালিয়া না দিতা ইনাব দু দাসে নিনামি ভাজু মেজুপি থা থো জাজো লি না ওহে খ ফলিয়া বয়ালিশ এগারো সাতশো একাইশ ও বয়ালিশ এগারো সাতশো ছত্রিশ খ দাসা থো জাজো তা চিস মায়া মতিনা ইয়া না আন্ঠানব্বই ছয় একশো তিন মেগা হর্স নেপাল অঙ্ক জনা নেনা দিফু দাসা ডব্লু ডব্লু ডব্লু ডট রেডিও নেপাল ডট জিওপি ডট এনপি পাখে চিসং হলিনিয়ংক জনা নিয়া দিব অথিয়ানা চিসং ডব্লু ডব্লু ডব্লু ডট রেডিও নেপাল অনলাইন পাখে না চিসং হলিনিয়ংক জনা নিনা দিফু দাসা অথিয়ানা রেডিও নেপাল ইয়াগু ফেসবুক পেজ পাখে না হলিনিয়ংক জনা চিসং তপেঙ্ক সোয়া নিনা নেন দিফু দাসে নিনা মি ভাজু মেজুপি আর থাউ দাসা জি জিগু সোশিয়াল সাইট ফেসবুক ইয়াগু রিল পাখে না লাইভ আনা চনা চনা আগু দুলে ও কিন থানা পাখে না চিগু ছুনা কথে আগু জানকারী সুচ ছুনা ও যে আগু কথে আগু বানলাগু বানলাগু বিশেষণ শুন কথে আগু জানকারী দুসা ধে দিসা দয়া দিফু থন মেসেজ পাখে না কনা দিফু ছাদাসা গোর্খা ইয়াগু চুন নুবরি দহিগু থাসে বুড়ি গন্ডকি কে তঙ্গ খুশিবা ওয়া অনজঙ্গ গুলি লাগা ত ডুবে যুগু নাপা ছৌ কথা ধায় খসা ইকো মনু তো ইতিমিতি কঙ্গু আলে ইকো মনু তো বিশ্বজুই মাগ গুলি মনু তো চুষিকা ইয়ঙ্ক গু দু মধু দেখু শি মধু নি আলে সরকার ইয়াগু ফুক সমেন্দ্র না ছেলা চঙ্গু দু ছেলা চঙ্গু দু সান অনয়াগু বিস্তৃত জানকারী দাসা আতক ওগু মধু কি থগু থন শিগু খ ছিস পঙ্কা দিফু ছা দাসা সনিগ ধাসা তো ঝিগু হলিনিয়ঙ্ক ইয়াগু ফুক আয়োগ নিয়োগ সমেন্দ্র সং সংস্থা অফিস তন থনে দু দাসা থন নাপা ঝিগু সনিগ দুনে ইকো মনু তেস গুলি সিন থথগু ছেদনা গুলি মন তো দাসা ছৌ কথ রেন্টে চোনা চঙ্গু না দু উকিন জানে থিথি লাগাইয়া পি নেপালিয়ঙ্ক চোনা চোপি সতর জিলাইয়া পিএম মনু তো থন দুগু হুনি না না ওই কপিসন ছু দাগু দুলে থাইগু বিশেষ না পাঁচি গু বিচ পঙ্কা দিস না দাসে ফলিয়াখা বাইশ এগারো সাতশো একাইশ ও বাইশ এগারো সাতশো ছত্রিশ দাসে আদাসা ছিনে ওয়াতে গো রাষ্ট্রীয় মেয়ে